কিবা কবি চেরে কন্দা কললি কটু মেকে আবে বাঞ্জুল আবে পারা আবে বলে তো মাং বলে সত্যি মেরো আবে দোফান মা গান্ডে মারন আসিস মারন ফমেল ফান বিনা ফোক মেরো আবে ফাঁস জায়গা ছুঁই না মা আলিও উসমান সেনি সেনা বুইন কটসারি আসিম না কবেন বিনচেন্দে উসমান করিন মাইসারিন জামাকেন মধু ভাই পরম্পরা তাই নাম সার ফাই আছে তুই জুম যাই মধু যাই রুয়া কই বেম বলে সাথে চটি সাম্বা সার জাবা পানা সার যা জাবু ইয়া কাঙ্গু গিরওয়া দিন রুয়া বেম বলে তামা কই নিজে দু দেখো কর মুসাজু আবেন জঙ্গন আবেন জাগাস এমান্ড মিচাম বাসিন্দার মিনাফ